আদিবাসী একটা কার্যক্রম তে খড়িয়া লাঙ্গনর ঝাড়ি করতে রাই আমলেম ডুংডুগিয়া জোহার মূসা মাংত গা দিনুতে আয়পে দুলার সন আয়ো আপা কুলাম কুলাম ডায়ের কুন্ডু লুতুরকি খড়িয়া লাঙ্গু কায়ে মনরে পেহেনি তামগা আধুনিক যুগ তে ইডম তাই নো সাগর দুনিয়াতে মোবাইল মইন ফ্যাশন বনে গুছি কোন মহা সোবা তি তে মোবাইল বাপ রে বাপ আকার যো এনে মোবাইল তিন কো যো আও নাও মাই পালতে মোবাইল জরিয়ে গে বহুত সারা কামু কো হইতাই উজে ইকুট বারু কায়েম হেকে মুদা মোবাইল প্রয়োগ সীমা তে বাহির করে না বারু কায়েম না লাগে জেসন কোনন কুন্ডু কি যো তামা এনে মোবাইল উমাই আও না লামতে তামাকা যুগ তে কোনন কুন্ডু কি তে মোবাইল তাই দিশা উন্না থং আয়ো আপা ইয়া বক কসু বনে গৌসি লুরগার কি গামতে মাইন উবার মেমন তাই কনন কুন্ডু কিতে স্ক্রিন তাই একদম দিশা উন্না সালা তেরতে মায় কুন্ডু কিতে উ মোবাইল লাত তাই বঞ্চাই না থং ব্যবহারিক তরিকা আপনাই না চাহি আনিং তে আপনে আপ তে মোবাইল ইয়া কম প্রয়োগ করাই না চাহি ইনা নো কুন্ডু কি মাহা কিতে গা ডুলিতে মায় হ্যাঁ নি আয়ো আপা চাহে কো ওগা ঝাড়ি মাহা লেবু কিতে কোনন কুন্ডু কিয়া চাহে ওডো ঝাড়ি মাহা কি মুগান তে মোবাইল ইয়া কম প্রয়োগ করাই না চাহি আগার কুন্ডু কিতে ইয়তে কুন্ডু কি মোবাইল ইয়তে কিলা হোকড়া সময় সীমা তাই করাই না আই দিও দিও গা সময় কাম করায় গা করায় গা উকড়া লাত তাই ডিপ সানা পালথেনিং গীতা নাইয়া মই আনটা সে মোবাইল বন্ধ করাই গড় নাই কুন্ডু কিতে সহি দিশা উপজো না থং ওডো নেরিয়া বিকাশ ইয়া থং ওডো ঊর্জা থং রকম রকম এবো এবো এবো না চাহি জৈসন কি পার্ক ডট কম

এবং না সাইকেল চালায় না এবং ডাঁটতে সব লেখেয়া এবং শিখায় না চাহি মোকা সোকা কুন্ডু কিতে আলং কুন কিতাব পড়ে না ওড পেন্টিং কিতে ব্যস্ত উন্নাই পরিবার সরি সময় বিতায় না আই তামা ইডম তাইনু পরিবার হরেক সদস্য ও তে আউনা বাউজুদ আপন আপন মোবাইল তে লাসি তামায় বুঝে বারু কায়েম না লাগে উঘায় আওনা সে আনি এক দূসরে তাই ডিসা তাইনি ঞনা টকোনা ভেরে মোবাইল প্রয়োগ করে না চাহি ওড গীতা কোঠরি তে যো মোবাইল উমুন না চাহি উঘে মদেয়া কোনন কোনন উপায় করায় কোন আনি কোনন কুন্ডু কিতে মোবাইল আল্লাত তাই ছোড়ায় না পালতে নি আপে ওডো মই হডম কায়ে মন্ডরে নি অটল পেনশন যোজনা ভারত সরকার দ্বারা সঞ্চালিত মই সামাজিক সুরক্ষা যোজনা হেকে উকার ঠাঁড়ো ঠাঁড়ো তে শ্রমিক ওডো নাগরিক কিতে 60 মেমন ইয়া উমের ইয়া লোডো 1,000 সে লেকের 5,000 বোতায় নিশ্চিত রূপ মাসিক পেনশন ইয়া গ্যারান্টি তেতে উতে 18 থেকে 40 বরিস ইয়া যাহাইগা ভারতীয় নাগরিক লাভ ডো না পালতে মে যোজনা ইয়া মুইজ মুইদ বিশেষতা ওডো নিয়ম উগাই আই আম্পা উমের ওডো জামা রাশি আধার বং 60 মেমন হইনা লোডো আম্পে তে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 হার লেরং পেনশন কুইনা খাতা ধারক ইয়া গোন ইয়া লোড হো যো হকড়া জীবন সাথী ইয়ানি কে সৌডা আইডম চাহে সৌডম তে পেনশন কুইনা গা বোরিয়া ইয়ানি কি জীবন সাথী পতি পত্নী ইয়া গোন ই হই গোতা রো 60 বরিস বোতাই জামা কেচিয়া ইয়া পুরা পেনশন রাশি তে নমিনিতে তেরতে মায় প্রিমিয়াম রাশি আম্পা উমেরি রো রাইসি গেপে হতায় পেনশন নির্ভর করাইতে জেসন কি যাহাই কোন 18 বরিস ইয়া উমের তে 5,000 ইয়া পেনশন বিকল্প রায়তে লা হকার তে হার লেরাম লমসম 210 রুপিয়া জামা করাই না হই না আবেদন উকি উঘে করাই না পালতে মে আবেদক ইয়া উমের 18 থেকে 40 বরিস মজিতে হই না আই ব্যাংক চাহে কো ডাক কো তে বচত খাতা হই না অনিবার্য যাই আবেদন উঘে করাই পে আমপে আপন ব্যাংক চাহে কো ডাক কো তে চোল কোন আতে আমপা বচত খাতা এই হতে অটল পেনশন যোজনা থুং আবেদন ফর্ম ভরে না পালতে পে ওডো জানকারি ডো না থুং ব্যাংক চাহে কো ডাক কো ইয়া আধিকারিক তে যুগ না পালতে পে লামুগা মায় পে রো যোজনা বারে জানকারি ডোড়ে পে রো অটল পেনশন যোজনা ভরপুর লাভ ডোড়ে পে কায়েম কো ওডো জয় মুদা সমাজ বং ডেল কি তামা আলং উন্ডর না বেরা ডেল ডাম শিলা আই পে তামা মই আলং উন্ডরে পে ও আলং তে আলং সিমায় বিবিয়ানা ডুং ডুং রো সাং ডুং কি